তমেলি তিনি জন্ম জুয়ে হারিয়া এ তৃষ্ণা বড়া রোগ লগা মন মনো বিসারিয়া।